0: നിങ്ങൾ കേട്ടുകൊണ്ടിരിക്കുന്നത് വൈസി റേഡിയോ ഡോട്ട് ഓർഗ് ഇന്നത്തെ തലമുറയുടെ ശബ്ദം.
1: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Your college is looking for a DJ. No radio station is complete without DJ, and that could be you. Come talk to us in room 1G06G. Email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. Once again, email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. We'll be looking forward to meeting you. ycradio.org, the voice of today's generation.
3: Go, Caleb!
4: Come on, hit a homer, Jesse!
5: Let's go, guys!
6: Hey, did you guys know that kids who play sports earn more money when they grow up?
5: Of course. I knew that.
7: Hey, did you guys know that kids who read books have a bigger vocabulary?
5: Oh, yeah, absolutely.
6: Mm-hmm. Wow, jinx. Did you guys know that friendly children have more friends?
5: Mm-hmm.
7: Oh, yeah,
5: mm-hmm.
7: Yeah.
5: That's true. I knew that. Did you guys know that winter babies are better at music?
7: Everyone knows that.
5: Oh, yeah?
6: Yeah, it's pretty obvious.
5: Yeah,
7: so
5: yeah.
7: Obvious. Oh, hey, guys, did you know that most people think they're using the right car seat for their kid, but they're not?
5: Huh, I didn't know that.
6: I'm pretty sure I knew that.
7: I'm pretty sure you didn't.
8: Parents who really know it all know for sure that their child is in the right car seat at the right age and size. Visit safercar.gov/the right seat to make sure your child is protected. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
0: Absent rahe ycradio.org. Yehi aaj ke samay ka shabd.